আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। গ্রান ও কদরমন্দ আওরিদুনকো হাজির ইয়াম কারি ইনায়েতুল্লাহ তা সোয়ারে রেডিও মান 88.4 কারক নো আখতার নবা দা ফার্স্ট প্রোগ্রাম ইউসালবিয়া হাজির শোলা দা তাজউদুল কোরআন প্রোগ্রাম সারা নো তাজউদুল কোরআন প্রোগ্রাম কি ইবতিদাউ খুলুদি তিলাওয়াতে কালামে পাক না নো তিলাওয়াতে কালামে পাক কি বো সূরা তুশ শামস চিদা আগা ইয়ায়ু